জ্যোতিষে সকালে খানা কবিরা তুর ফেলকে পুড়িয়া বাঁধি দে দিল সো চার কো পেখনা অন্ত খে পিছে সুনি দে ডরাউনি সুনি দে ডরাউনি যা জি বিচো যায় পায় বল।